গজুরি মামা টিভিএস অপগ্রেড হান্নেলাই ভাগ্য নে অপগ্রেড হুনে অসম্মাইকো ডিল গজুরি আদর্শ চোখমা আয়ের তপাইলে জুনসুকে ব্র্যান্ড কো পুরানো সাধন এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ টিভিএস চর্দা পাউন হুনে ছ 10 লাখ সম্মকো ক্যাশ ডিসকাউন্ট টিভিএস কো সিন কো চাবি অথবা 100% সম্ম ক্যাশ ব্যাক এটি মাত্র হই না হরেক দিন লাকি ড্র বাট দুই ভাগ্যশালী কাস্টমার লাই 5 বর্ষ সম্ম ফ্রি সার্ভিস ফটাফট ফাইন্যান্স কো সুবিধা নাগরিকতা র লাইসেন্স কে ঘরমা পুরানো সাধন মা কত্তই নপাইলে খত্রই ভ্যালুয়েশন एउटा फ्री हेलमेट र टिभिएस लाइफ टाइम वारेन्टी पनि पाउनुहुनेछ असोज 8 गतेदेखि 16 गतेसम्म गजुरी 1 आदर्श चोक प्रभु ब्याङ्क सँगै सम्पर्कका लागि विश्वराल मोटरसाइकल वर्कसप 9848562088 9023188917 एक्सचेन्ज गर्न आउँदा पुरानो साधनको ब्लु बुक साथै ल्याउन नभुल्नुहोला शर्तहरू लागू हुनेछन्